জনাব উমরিন সঙ্গে জনাব উমরিন লক্ষ্য জনাব উমরিন বারো আখ মাখানি নিয়ে এই কাদু ওখানে তখন খাতন আর হবে নাকি না কাদু নিয়ে নিয়ে কি আর খান বিদ্যুৎ কি মই নিয়ে সেই কি বাইরে ওখানে মই তুমি লেপ নেওয়ার পর সামনে কি তুমি জুর জুর দেখো রাখা দেখো দেখায় না মুখ এবার দিন দিলেন তুমি মুড়ি লেপ নখ বক মাথা খেয়ে চলে আর আনলেন দিল্লি দিন ওখানে বেড়ে দিয়ে দিলি নুন্নু বাজে দিলি নুন দলু করছে দলু করে উল্টা লেগে দেখ মারি নুন সই চুবাই দিয়ে গেল সই চুবা টক নাকি সাহবান তাহলে কি শিবসে শিবা লেসেরু বুঝত মুখাম জানে মান্ডাই ওয়ান ওয়ার রুম পিসা বুঝলো ওয়ান ওয়ার বুঝলো বুঝলো ডেগো দিন বাজে বিষয় আর